0: What's up, y'all? This is Lisa Ray, and you're listening to YCRadio.org, the voice of today's generation.
1: With everything you've done to lift up those around you during your military career, we're not going to let your money concerns get you down. We're the NFCC, and we've got your back on this one. As your financial advocate, we're dedicated to improving the financial health of all members of the military community. Whether your debt issues are related to student loans or housing, or involve credit cards, our goal is to help you to defend your financial future. NFCC certified credit counselors have already made the difference for thousands of military members and their families. Let us make a difference for you and yours. Schedule a confidential financial review with an objective nonprofit NFCC financial counselor. Call us today at 877-404-6322. That's 877-404-6322. Or visit us at nfcc.org/military. You owe it to yourself. Get relief now.
2: Your college is looking for a DJ. No radio station is complete without DJ, and that could be you. Come talk to us in room 1G06G. Email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. Once again, email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. We'll be looking forward to meeting you. ycradio.org, the voice of today's generation.
3: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নাম্বার 1G05 এ অবস্থিত।
4: Hey yo, what up? This Vicious, and you're listening to YCRadio.org, the voice of today's generation.